0: ওকে দেখ মালকোভিন্টিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওস না আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবে ইতে প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক ডুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড নিদানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাও আপ্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউনে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডো বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডো নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লোক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদা নেবে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানো না কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসে ইদা নে মাক লাডিয়াক সিএনসে ইদা নে মাক লাডিয়াক মাবে হাওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাউ ফুইন মরিস মাই আগোর হাউ জারোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইউ সে আসাম ভলন্টার সিরা ফর এক্সাম্পল এম আই ডা কারা কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার ডি হেনে ফাতিন ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইডা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইডা বা ডিসএমবলমেন্ট বা জোবেন টু ডি ফুরা ক্লিউ ডুকে বা ইডা নেবে মাক হাতে নে ডেট কোয়ালিয়া মাবে লা হাতে নে রিলিজ লা হাতে নে ট্রান্সফর্ম ইডা নে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতা নি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটাডে নে রিয়ালিটাডে ইডা নি হাসোরু নে রিয়ালিটাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিটাডে ইডা নেবে মাক নি সিন্তি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতে তে কা তাক আই এম ওকে হরিয়া কেলা এটা লিগা বা জোভেন টু ডি দ্য উলু সিরা ফোর্টি সেরেন তেমা হুসি দেওয়ান সোল্ডার রিসা সিরা তেতে রেন ডিয়াকলিউ লাকন তিতলু ডুকে লাকন পাদ্রিয়া সে জোভেন টু ডি দ্য আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জোভেন টু ডি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যেতেন কনসিয়েন্টে বা রেলি দাদে যেতেন গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডা নেমাক সাই হানেসান তাম্বা ইতা নিয়ে ডুতি নে ইতা নিয়ে ডেভের ইর আগোরা মাকা দেতেন আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডা রিয়ালিটা রে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মা তু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুডি ইডা আগোরা ইতা নিয়ে পাপেল নো ডেভের তো মাক ইতা নিয়ে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডা নে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতা নিয়ে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্স ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরে কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রেডানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রেডানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা Sirande de be makla ho klase ho base ekonomia ne be mak sustentabel con certeza ke garante saudi ne be makadia no educa acceso educação ne be makadia ho di bela contribui ba capacidade de ne be mak científico no mo saudi ne be makadia ho di bela garante no mo su apoio ba desenvolvimento nacional tamasaida durante ne hane sangita ho tu hatene katak itene sociedade ne sociedade de classe ihane be ia sociedade kia no sociedade rico, no sociedade kia kla iha oportunidade ida atu bele acesso saude nebe maka adequada no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya saudi nebe maka diak no mosi educación nebe mak diak italaya conocimiento nebe mak diak maka ita se la bela iha capacidad de atu contribuir ba nasan honune how garante tebes no how fear katak luta ba sociedad de clase hodi harahon sociedad de clase ne ba sociedad ida nebe maka socialismo ka ita hanan sociedad ida nebe makla how clase para tu bela garante povo hototo lirio con ba joven a tu bela iha conhecimento nebe maka diak no iha saudi nebe maka diak honune sira bela iha força produtivo nomos iha força capacidad de científico a tu bela iha hanu nebe maka diak no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba joven sira o insa iha hanu inda nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida. Tamba realidade moris povo nida agora na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção no mos iha fatin hotu tanto iha kareira no ita la iha posibilidade ida para tu bela harahun sociedade kapitalismo honune uniku dalang atua harahun sociedade kapitalismo mak tengke aprende teoria marxismo no dar arma ba mudansa tuir hane hare katak ou tuir hane perspektiva kono ba asuntu irane depende ba itane espiritu da luta tamba usi espiritu irane maka tu orienta ita lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilum, ibum, ba itene povo oprimido sira.
0: Ok, Diak Malokovintis, antes ita ba continua tang itene programa, usi belun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.

0: Oke, diak malu kovintis, dan ne maka muzika furak ne be husi belenseles, operation nama malu kovintis, ita ba kontina na fating ita nia programa. Oke, belenzasting, tuir ita bot ni hare, governo agora da daun fo oportunidade para kli ba joven sira hodi sai husi ita nia na saun, pa buka servisu iha na saun selu. No numero juventuri menos iha ita nia na saun. Ita bot nuna juventuri, tuir ita bot nia perspectiva ikus ita nia na saun, retang ameaça iha futuro mai kalae.
1: Bahau ne, ameaças. Che, colega seru ni pensamiento diferente bau ita pele diskuti ni amiasas potep teves ita ni elit ka ita ni ukun nain sera ka ita ni aman ukun nain sera te den anesa ni nasau ni atuba oin precisa juventuri ni forsa no matene mai be bazia ba realidade agora juventuri barak ni forsa no matene ki invesele railio oin sama nasau ni atuba oin ita serau generaliza emane contribuição husi trabalhador sera nebemo ke nasau ni estrangeiro ni nia selu contribuição ba país timor ni iha Ida ne itala generaliza ka politiza emene recursos soto. Moi be nasau ne atuba oine precisa emo juventuri ni matene, juventuri ni forsa. Se agora mo juventuri ni forsa no matene ki investe ele railiur, unisa nasau ne atuba oine. Ni difícil. Tamo ne amiesas bot ba ye futuro maka, ida ne nasau rasismo se asuru crisi ba ia recursos humanos. Agora ema remata de secundario ni akara kursu de lian Korea, para ni belo unisa belo ne compete ba emprego exterior. Ni la ku continua ona ye licenciado, Ni laku continua na vida universidade tamasera. Ni hare exemplo sini amount rasik e licenciado filamai Halimar hela. Desempregado. Então ida ne forma ni hanoi ni ida katak. Hau tein kursu barai liur. I depois de kursu barai liur, ni hetano na emprego exterior ni servicio ene ba. I depois ni hare exemplo. Yama ba servicio ene ba, ni manda usan mai ihane ni familia hal umadiak, susa karreta. Então ida ne nyeren, oi pa, então hau bahu durai liur. Hau bahu durai liur. Então ida ne to nufin ida ne nasau ne, sai nafate nasau ida ke difícil ito na tua avança. Tamo juventude ni ni hanoi ni nakono pasporte, nakono emprego exterior. Ni la koya na hanoi ni itene railar. Ate funcionário público balun sakar trata ni documento para ileo. Ne problema tamo salario. Salario nu ne renumerar. Ni salario 115 koitaro ni oa ni fen, la responde ba ni umalaran. Entao ni hare ba salario e emprego exterior ne bote te ves. Entao ni koko abandono ni familia, abandono ni nasang, husik ni familia, husik ni nasang, husik ni fen ni oa ni rasik, Ni tengi pa. Ba ne tama saida, tama kondisyon ekonomia. Ekonomia makla azuda. Agora. Ni problema bo tira ke la os amiasa si futuro, mas agora mos amiasa sona. Tama ne mak, ke saun de ekonomia ne mos problema ida baita. Liga ho desemprego ne. Agora. Se ema empregador ida hanesan, funcionario publico ida mak trata una ni documento barai liur, quanto mais juventude ida abandonado. Ne hututu ya hanoin par barai liur. Ate dene populasan sernupe mak barai liur iha, Inglaterra. Sira di sini helau nahe nawa. Sira lafila. Fatin dia kon entau sira helau nahe nawa. I sira ba Korea. Ida ba Korea ni fila mai ni kontratado tinen lima ni fila mai. Ni se urus ni surat par fila fali ba. Ba servisu fal. Tamba ia Timor lah ya kondisiones servisu. Ni to abandon han sene. Entau ni ia kontakto ni ia patraun ka ia ni ia. Ni bele fila. Ni ba servisu fali hena ba. Entau ni ida ne manafatin Timor ne nafatin ite ne nasau ne laos independencia para sai nasau un trabalhador ira nasau un exemplo Alemania precisa ni ba Korea precisa ni ba China precisa ni ba Japan precisa ni ba Timor ne independencia para laos anesa ne se independencia para ite sai atan fon fal ulu ke okupasaun Indonesia ni ite ne aman ne atan tiau ne ite ne rai rasik i depois de independencia ite ne oanga ite rasik pa atan fal ye menerai sana saung da mak direto demokratiko anesa ne Ema lubu kuai ni dah mak hikisnya mahate ni ruino ramba rai dah ni agora ite independensia para grupu-grupu elit sira mak goza independensia ide pois de proletariat di dah saya atang fali ba emane rai dal hirono mai dare ministru ni wanda pasir usia korea ema ida korea ni mayuri ema ida be proletariat ni kamponeza ni wan sira mak pasir usia korea ne ma problema atu resolve problema ida ni mak loke kampu de trabalho timor leste Hapo susi stand dia ba itu no elit sira para aku loket trampa kampure trabal timor leste. Tambah hau ia kontaktu ia dialogo na ho itu ni ambassador. Ambassador Zapau ni Timor ni ni Zapau. Ni kolia kona ba tambah ita hatene agora ne Zapau ne fo apoio bo tep tepes ba Timor ne. Ita lali ke fodi. Ponte fon ni de fomento ne ba ne apoio si Zapau. Zaika apoio si Zapau. Zapau ne fo apoio bo tep tepes tambah ne ma kawasoro na itu ni ambassador Timor di Zapau naran la sala Ilidio. আবার সরোনা নিয়ে কলিয়া হনিয়া সে বেলে এস্তার তিমোর নে লোকে তো ইন্ডাস্ট্রি এরিয়া কলিয়া কোনো বা ইকান তাম বাইতে তিমোর নে ইতেনে তাসি লুয়ান লিফাল ইতেনে রাইমারান এক্সাক্টামেন্টে ইয়া তাসি হে ইকান এন্তাম লোকে তো কামপুর ট্রাভেল উইডে বা ইকান ও ইন্ডাস্ট্রি এটা বা ইকান পারা সিরানে বেম বা সার্ভিস কোরেয়া ইহা পেসকানি নিয়ান ফিলামাই সেরানসুম তামাকেরা নিয়ে সার্ভিস পেসকানি নিয়ান এদের পয়স ইডানে সিরা বল ফিল জোভেন্তুরি সের নেবে মাকা এসকোলা লিসেন্সিয়াডো সের নেবে মাক কলিয়া কোন বা পেসকা বে বেলে তামাউনে কামপুরে ট্রাভেল উইডানে নে ফাসিল দেব দেবেস আগরা ইয়ে মিনিস্টার এগ্রিকালচারা সির নেবে মাক অস্ট্রেলিয়া নে কলিয়া কোন বা এগ্রিকালচারা সে অবাকু স্ট্রবেরি ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি আইলি ওয়াইনার সিরা বস গালা ইতা বেলে ডিসেম্বর স্ট্রবেরি হেনেবা ইডানে সির ফিলামাই সির এক্সপেরিয়েন্স নাতং সির বেলে ফা এক্সপেরিয়েন্স বাইতেন জোভেন্তুরি সির হেনে তাম্বানে মাস ইনফর্মা বা সে পোপে কাতাক সে জোভেন্তুরি সে রাখার বা সার্ভিস রাইলিও লাউ সোমেন্টাল বা সার্ভিস উপর হেতান ওসান মহবে আপ্রেন্ডে মোস মাতিরে রুমো সিনেবা আতুনে ফিলামাই বেল ডিসেম্বর হয়ে হেতেনে পাইস তিনি ক্রিয় পলিতিক এটা কেটিয়া আতুনে হাতুর জোভেন্তুরি সিরা বা সার্ভিস নে লাউসি ছাই আতান মহবে আপ্রেন্ডে বদরুম সিনেবা পার ফিলামাই ডিসেম্বর হেতেনে পাইস নে রাশি তাম এটা হারে বা রিয়ালিটি আরে রাগর জোভেন্তুরি মহরে রাইলিও এটা হে রাইলারানে নাতো অনেলা মিস রাইলারা নাতো অনেলা মিস বারুন হে প্রসেস উপর আতুবা ডিকিন যে আগরে সিরা বাতান করেয়া বেসিক আতুস বা করে নে প্রবলেম আবার প্রবলেম নে এমো ফুনশনার মুসিয়া বা করে সে ইডানে মক মিনিস্টার ও গায় কবে গভর্নান্ত সির লাহতে কে বাবো চিরা নে নে নে রিস্কু রিস্কু নে লাউসে আবাম বারে এ ফুতুর মেস রিস্কু আহু আবার নে প্রবলেম আবো তাম্বা নে মক গভর্নান্ত সির লাউস হাতে নে রেত কথা উকু নে অপরচুনিটি আরে মাবে তেঙ্গে হাতে কথা উকু নে রেসপন্সিবিলিটি আরে তেঙ্গে তাও হাতে সাম বা পো বুইরে নেবে মক ওরে সেন রাও নিয়ানে ব্রিগাড
0: কে পেগুন তুরমাই বেলুন সেলেস সে ফোবা ইতা নিয়ে বেলুন এলা বেলুন এলা তুই তবত নি হারে গোভেরনু আগোরা রাডাউ ফো অপরচুনিডারি বারাক্লিউ বা জোভেন সিরা হডি বুক সার্ভিসু ইহা নাসাউন সেলু নো নুমেরু জোভেনতুডি মেনুস ইহা ইতা নিয়ে নাসাউ ইতাবত নুরো জোভেনতুডি তুই ইতাবত নি পেসপেক্টিভা ইকুস ইতা নিয়ে নাসাউ হেতাং আমিয়াশা ইহা ফুতুরু মাইকালায়
2: তুই হানা পার্সপেক্টিভ হানে সান জুভেন্টুডি ইনুডার সাই হানে সান পবতি মরলেস তে কলিয়া হাও বেলে হাতে তেন কাতা ক্লার উডুনি ইডানে সাই হানে সান মিয়াস তাম্বে জুভেন্টুডি ইনুডার ফোর্সা প্রোডুটিভ হানে সান বাবাং ইতেনিয়া লিডার পলিটিকু সিরাম সাথে তেন কাতা জুভেন্টুডি ইনুডার ফিনি ফিনি ফোন কারাম ফোন বারা সান তিমোর লেস তে তাম্বা ডিসএমবলমেন্টো ইডানে সি লাও ওয়াইন হিরা জুভেন্টুডি না ফাটিং ইহে ফোর্স অফ প্রোডাক্টিভ নো নি নুমেরো নে আস হোডি কন্টিনিউয়াল কন্ট্রিবিউট বাই হে ডেভেলপমেন্ট টু ন্যাশনাল মাই বে হানেসাং ওহিন বেলন জাস্টিন দে হ্যাং কাতাক গভর্নু ও ইতেনে গর্গাম স্টাড ওয়াইজ সমেন্ত ইহে হানু ইডা কা পলিটিকা ইডা আতু হারু কা ইতেনে জবেন সিরা বারাই লিওর হা হনু ইন্দেনে আমিয়াস বোথ বাই তেনে নি স্টাড টু মোর লাস্টে তাম্বা সাইডা তামানে সামু ইতা হতু হাতেনে কাতাক জুভেন্টুডি নিউডার ফোর্স অফ প্রোডাক্টিভ উইডা বাই ডেভেলপমেন্ট ন্যাশনাল চিরা কন্টেন্টে ইতেনে কমিক মাকনে ইতেনে অর্গান সোবেরানো কন্টেন্টে তেবেস ওই হিরা না সাউন্ড বে হানে সাং হইন তা কলিয়া কাতা হুসি কোরিয়া ইংলাতেরা পর্তুগাল কন্টিনিউয়াস সিমু ট্রাভেলিয়াডোর হুসি ইতেনে না সাউন্ড সিরা কন্টেন্টে কাতা কিরেন ও আমি ইহা কপেরা সাউন্ড দিয়া কোন আসাম সিরা সেলো মি সিরা লা কনসিয়েন্টে ডিস্টিনু স্টাডু নিয়ে তুলরি মানে বে ওয়াই হিরা লা ইহা ফোর্স অফ প্রোডাক্টিভ নেবে মাকা ইতা তু বেলে গারান্টে কাতা বা ডেভেলপমেন্ট ন্যাশনাল লাই হাত না ফোর্স অফ প্রোডাক্টিভ নেবে মাকা তু অপই বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তাম্বা এম সোমেন্ত ইহা হানোই হানোই ইরা তু বারাই লিওর নো বারাই লিওর নে লালস তাম্বা সিরা নি নিহা খারা ক্লাসি প্রবলেম ইকোনমিয়া তাম্বা বাজি হুসি এমনি মরিস মাক উনিকু ইকোনমিয়া হাও হাকারক মেটিং হেনে নেবে সাইডা মাকা ফুতুর হনালি সিরা নে উইনসা আমি ইকোনমি রা সুস্টেনটাবেল তো সিরা তেঙ্কি দি সিরি পারা তো তারা তা ডকুমেন্টস বারে লিউ নাম্বা হানি সঙ্গে তা দিয়ে কাতা নুমেরো ডিজেম্পে গুহে তিমোর লাইসে মেনুস দেব দেবেস নুই তো বেলা ইয়া নুমেরো পুরসিন তুমি কি কিনে নেবে মা কিতা ইতা রাসিক ত্রিশতে বইঙি রা হারে বাগা ইরে এমা রিহুন রেসিন মাক বা কম্পেতে ইকু সেমা খেলারা এমা সিনা ফাতি উতিলিজা সিস্টেমা নেপোটিজমো বাগা ইরে মেবে ফামিলে ইরে হেলারা নো নো সিরা লোকে বাগা সমেন্টে পারসাই হানেসান এমা বাবা ইন্ডিয়ান কাতা ফরমালিটাস দে এমা বাবা পার দে ও হুসি পার্টি রে কোম্পানি রে নে গা ও হুসি অডিফিস ইরে নে ইনস্টিটিউশন ইরে নে লোকে কাম্পু দে ট্রাবাইল লি হুসি বাগা নেবে মাক সিরা লোকে মাই বে লাহাত দেনে কাতা ইয়া লারং নে সিরা উজালা সিস্টেম অফ নেপোটিজম এন্তম কন্টিনিউ ফ্যামিলি মাক খেলারা নো পবো প্রিমিডু মানে বে Então, se ele não dá uma cadeira, você tem que barrar ele. No governo é mais pior, governo contente, contente o ira, né? Se contente, ou na considera que está barrar ele, né? Mas dia que ele do que serviço ele lá. Então, se ele lá é força, lá é política, ele não é mais adequado para tu, beleza livre, os pinturas se ele fosse desemprego, né? Então, ele é pior. O que está tu beleza garante de desenvolvimento nacional? Tambah husi forsa servisu o ita dia hang katak kapasidade dia kselne li husi zubenturi sira wan hira ita dia hang katak o feri sira mos ita nia be veteran husi mag dadaun ukune ni dia kela dia ki hane be ita kuliah kono ba suntu dialetika botu tu sempre bokan ema zubeng ida ema kikuang ida se zubeng ni zubeng ida se